उजाला रेडियो के जरिए फरमाइश सुनने देने के लिए बहुत बहुत शुक्रिया। सुनने वालों, उजाला रेडियो के जरिए अगर आपको फरमाइश दे रहा है, स्टूडियो ईमेल ना info@ujala.nl, vijftien aanvragen voor maar 100 euro op UR Ujala Radio. Yahan tak aapne sunne hai program mein pesh kiye gaye hain farmaish aur main hoon Lloyd Mahavir. Ik wens jullie allemaal een hele fijne dag, fijn weekend aur weekend mein jo bhi kariye mooi se kariye to hi nahi to na kariye ha jo bhi kariye mooi se kariye nahi to na kariye en wees voorzichtig en zorg goed voor elkaar en let op elkaar. Maak er een mooi weekend van.

0: En dan tot slot het weer. Vanavond blijft het op de meeste plaatsen droog. Vanuit het noordwesten klaart het breed op met tussendoor nog wat zonneschijn. Halverwege de avond daalt de temperatuur naar 17 tot 20 graden. Bovenland waait een zwakke tot matige westenwind. En tot zover het nieuws op Ujana Radio.
1: Deepika Padukone.
2: Hi, this is Imran Khan.
3: Hi, this is Sunny Deol.
4: Hi, this is Ajay Devgan.
5: Hi, this is Ranveer Singh.
6: Hi, this is Sonu Sonodigam.
7: My name is Shah Rukh Khan.
8: Hi, Holland. My name is Kajol and you're listening to Ujala Radio. To Ujala Radio. Ujala Radio. Ujala Radio.
9: उजाला रेडियो रात दिन 24 घंटे लगातार आपके लिए दौर खाती है और हाँ तू मांगेगा विल जय बरिखे स्टूरन नार ओंस स्टूडियो हाँ विल जय बरिखे स्टूरन नार ओंस स्टूडियो दन कम दर स्टूडियो बरिख नार 020-363-0808 दिल से बात करना है तो हम भी दिल से आपसे बात करेंगे हर एक चीज रात दिन आप हमसे बात कर सकते हैं
10: Wil jij Ujala Radio ook op je smartphone en tablet ontvangen? Ga dan naar de App Store en download de Ujala app.
9: Dit is Ujala Radio, jouw sound, jouw vibe. Van Nederland tot wereldwijd, altijd bij jou. Volg ons op Facebook, Instagram en TikTok. Of check ons YouTube-kanaal voor meer vibes. Samen maken we Ujala nog groter. Tujanito, Ujala Radio, feel the energy.

0: का झंडा, एक हाथ में सूरीनाम का झंडा, दूजे में तलवार, कोम का होगा तभी उठात।
1: और सुनने वालों, अगर आपके दिल अभी तक जुड़ल है आपके जन्मभूमि सूरीनाम से और आप मांगे हैं जाने कि हुआं पर का होवे है और कैसे होवे है, तब हर एक इतवार के दिन में 1 बजे से सुनिए उजाला रेडियो पर प्रोग्राम दिल है सरनामी। इस प्रोग्राम में रॉबी मक्का आपके फोड़ फोड़ के सरनाम के हाल चाल बतावे है। दिल है सरनामी में आप वो सब बतियन सुनिए जोन और कहीं पर ना सुनिए और कहीं पर ना पढ़िए। प्रोग्राम दिल है सरनामी लोहित महावीर पॉलिटिक इकोनॉमिक एनालिस्ट रॉबी मक्का के साथ हर एक इतवार के दिन में 1 बजे से सिर्फ उजाला रेडियो पर। प्रोग्राम दिल है सरनामी तो के सुने के पड़ी।
0: एक ही झंडा के नीचे अब सबको आना होगा।
2: Oenjala, laat je heen aan wel eens een keer. Zaterdag 19 september ko. Oenjala's, the greatest voices of Bollywood, Mumbai Biskazaar. En 30 iconische stemmen in 1 onvergetelijke show. Nizam Vagi Tuzeng, Mausmu Roy, Shekhar Kumar, Ayan Mukherjee uit India en Boyke Datadin. Onder begeleiding van, ja, live begeleiding is in handen van Mumbai Beats. Zaterdag 19 september. Greatest Voices of Bollywood. Toe Appen Kartwa, wacht P. Geriedlina. Koop je kaart op tijd. Had me nou veel bolletje toch? Koop je kaarten via meervaart.nl. Rang 1, €20. Rang 2, €15. Meervaart mee. Raad kies ermee, ADWC. Zaterdag 19 september. The Greatest Voices of Bollywood. Lare he Unjala.
3: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl. Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020-409-0807 of mail naar info@ujala.nl.
4: You are.
5: Dit is het Ujala Nieuws. Goedenavond, ik ben Frank van der Klucht. De VN heeft gestemd voor wereldwijde invoering van de Equal Earth Kaart, die landen op werkelijke grootte weergeeft. De resolutie werd ingediend door Togo en gesteund door de Afrikaanse Unie. Alleen de Verenigde Staten stemden tegen. Op de huidige Mercator-kaart uit 1569 lijkt Afrika 14 keer kleiner dan in werkelijkheid. Roemeense aanklagers hebben Andrew Tate officieel aangeklaagd voor mensenhandel in minderjarigen, witwassen, seks met een minderjarige en getuigenbeïnvloeding. Zijn broer Tristan wordt verdacht van medeplichtigheid. Een slachtoffer was 15 jaar oud toen zij in 2010 werd geronseld en gedwongen naaktvideo's te maken. De broers zijn haar ruim €1 miljoen schuldig. Boeren, bouwers en natuurbeschermers reageren verdeeld op de stikstofanalyse van het Planbureau voor de Leefomgeving. Het planbureau concludeert dat in 2035 slechts 14 van de 120 gebieden volledig verlost zijn van stikstofproblemen. Johan Vollebroek van Mobilisation for the Environment dreigt opnieuw rechtszaken te starten om natuurvergunningen in

0: 1000 euro per week als het wegwerpbekers blijft uitdelen. Nou ja, wij dachten dat het goed voor het milieu was, maar kennelijk is dat dus niet het geval. Want Kaap Heilega, McDonald's moet volgend jaar zijn overgestapt op herbruikbare bekers in al zijn Nederlandse filialen. Anders hangt de fastfoodketen een miljoenenboete boven het hoofd. Eigenlijk had het bedrijf zijn wegwerpbekers al eerder in de ban moeten doen, maar volgens een toezichthouder gebeurde dat niet. Ja, ik zou zeggen, die wegwerpbekers, nou ja, ik dacht dat het plastic bekers waren. Nee, maar dit waren gewoon die bekers. John Kitu Bahaiseke, ja, niet die plastic bekers hoor. Of is dat wel het geval? Nou ja, in ieder geval, het is sinds 2024 voor restaurants verboden om wegwerpbekers aan te bieden als klanten ter plaatse iets komen drinken. Alleen bij afhalen mogen zulke bekers met een plastic laagje nog worden meegegeven. Maar ja, toch een toeslag bij Rick Perret. Nou ja, we betalen daarvoor ook. Die man is er al hoor. Goedemiddag, Anand. Hem niet tot de jaarbaard. Ik net de jaarbaard. Hopelijk dat je microfoon wat door Kamahe. Of door headphone Kamahe. Mohabi Kamahe.
1: Even mijn microfoon naar me toe trekken, Lloyd. Janega. Microfoon wat hitchley. Hem hitchley torase.
0: Ja. Roshan tumhisi duniya. Ronak. यही जहां है यही कि जहां हो जाए जब तू आ जाए यहां स्टूडियो में आनंद
1: सेकर से
0: रोशन तुम ही से दुनिया रौनक हो जाए ये माहौल है ना माहौल या हलवा माहौल द आउटसेंडिंग वर्ड हेलमाल हेलमाल टॉप जब तू आ जाए
1: बड़ा मोह हो जाएगा
0: ना व्हाट अ मोह इंट्रोडक्शन krijg je vandaag hè
1: हमार माई बाप माई बाप के हैं जय हो जय हो जय हो
0: एल्के दाग मुझे दार नहीं है तो एल्के दाग की हमार माई बाप हमें दुनिया में रखे इस बार है मोई काम कर से
1: रोज रोज ना सोची लम लोग चीजों में कभी कभी चाहिए कहाँ सोच ले वे के लोग दिनों भर वही बात या खाली सोची है बॉय ए दन लोपी क्लेम और dus je moet niet helemaal klem lopen, goede middag.
0: Wat een mooi, wat een geweldige dag vandaag.
1: Dus even om je afronden, Carilla.
0: Toe op een afronden.
1: Toe bat ja.
0: Goed, ik zeg...
1: Toe jet na mang, toe bat ja.
0: Ja, Hamboli, begin van de uitzending. Ik heb nou mooi dien, als ik naar Baris geweest. Ja, heel veel zegeningen vandaag. Natuurlijk, maar oké, ik roos Baris, Baris is zeker te tegen. Maar na roos hoef je geen Baris. Maar voor vandaag is het wel prima, zo'n regenbui. En toevan, bij orkaan, kitra, lagatra, ze beris. हम वाली कौन और कान आएगा है मार हवा तनी तेज रहा आज सवेरे मां बारिश भी भरेगा एंड होपफुली ब्लाइव टू न्यू और मेज ड्रोग एक डेंक नहीं मैं देखो जाए
1: नो एक हैव दी बारिश लिफन नहीं थोल लॉयट हम सुन ली कि तू बोलेगा तो के मोई लगेगा विशाल मोई लगे
0: वेरवा तो ये वेरवा में मोई लगे वेरवा में मोई हम पहले सना में जो बारिश बरसता था हमने तू पहले पानी जो बरसता था सना में तू जाते पनिया में चलत रहे कि ना चलत रहे मदद वॉज तो गेवेल्डिग है Ik vind dat mooi hoor.
1: Zijn naam hem ook wel het zon en regen samen.
0: Ha.
1: Als je zon hebt en regen erbij, oké, ठीक है. Maar je behoed jada barish jawega, dan bigger jaiga.
0: Maar mooi lijkt het raar, zijn naam toch? Zijn naam. Maar niet George en Burgers, dan ga je daarin lopen. Ohi me nahiye, ohi me kelie.
1: Ha, to chota rehle, ta toke mooi lijkt het raar, Lloyd. Dat je serieus moest werken zoals ik. Maar ik had serieus toch geen kaamkerk, maar dat zou je niet leuk vinden hoor.
0: Ja.
1: Ab trouwens, barish jawega thora se.
0: Ja.
1: Oké. थोड़ा से नतूर के भी नो दिखाएगा बारिश एकदम द्रोकता रहे ओहना मोई हैगा मां ज्यादा बारिश वेल बोई खाली तोको तोको अच्छा नहीं दलान में नाम सा नाम है तोको तोको हो जा ओही में चल ओही में कैसे बोलेगा गहरा ना हाँ अल्दी दिंगा जहां पे ओतो हुआ चले ये भाम मसे देखिए घुस के भीतर अशद बैठने के मसे कर अश अज नहीं दलान दरदार बैंत है और तू रस्तवन ना जरिए और होलवन कहाँ पे हैगा Boy, je weet niet waar je rijdt hoor. Je moet gewoon precies. Ja. Je moet je voorganger volgen. Dat is het enige wat je kunt doen. Want zijn naam kent Mijane precies gaan holen. Dus die vermijden dat. Dus je moet precies in het spoor van die meneer of mevrouw blijven die voor jou rijdt.
0: Maar
1: ik doe.